0: মানে গানা শুনবার সঙ্গে সঙ্গে শিখি ভি যাচ্ছেন নাই গা বলে আজ কাকা কে ডেডিকেট করবো আজ্ঞা গীতটা
1: ভাগিপালি তরণী সেন নায়ক আমার পাখর দাদা পিয়াঁত
0: আজ্ঞা আজ্ঞা
1: আউ প্রসন্ন তন্ডিয়া রোজি তন্ডিয়া আউ সন্তোষ মেহের দলপতপালি
0: আচ্ছা সেমানকু ডেডিকেট কর দমা আর আপনকর ভাগিপালি রোজন আজ্ঞা তরণী সেন নায়ক আজ্ঞা কলে তো সে তো আমার গোটে বহুত পুরোনা শ্রোতা বিয়ান
1: আজ্ঞা
0: আর তার সঙ্গে সঙ্গে আমার সব কার্যক্রম বি শুনছন ফোন বি লগাছন ঠিক আছে গোল্ডি তান্ডিয়ার লাগে বিশেষ করে তাকে ডেডিকেট করদম আজ্ঞা আজির গীতটা ঠিক আছে আজ্ঞা আমাকে ফোন করলে ধন্যবাদ আপনার পছন্দর গীতটা শুনবে আজ্ঞা
1: নমস্কার আজ্ঞা
0: নমস্কার আজ্ঞা নমস্কার।

0: দাদন খটি জিমা আমি ইনু কাম নাই করু তো সেটা গোটে সরকার দুঃখ হয়ে দাদন খটি যাওয়াটা লোক সেটা অটকাবারটা কাজে আমার ইনু কাম থাইকি যদি আমি বাহারকে যা তো সেটা বি আমার লাগে দুঃখ আর দেখুন ইয়াড়ে মানে আমার লাগে দুইটা কান্দবার জিনিস আছে ইয়াড়ে আমার লোক বাহারকে খটি যাচ্ছেন বি কাঁদুছু আর আমি কাম করবার লাগে লোক না পাইবার সেতির লাগি বি কাঁদুছু আজ্ঞা আজ্ঞা তো সেই জিনিসটাকে সবে বুঝিকি যদি আমি নিজের ভিটা মাটি ছাড়িকি নাই যাইকি নিজের মাটিতে আজ্ঞা দুই পয়সা কমাইকি খাইমা বেলে বি মুনু সেমার বাহারে যাইকি আজ্ঞা দেখুন মুর্দার হইকি ফিরুছেন তো যে জিনিস আজ্ঞা আজ্ঞা নিহাতে বেমারি হইকি আইলে বি এটা মুর্দার হইকি আলা বাগিলটা নুহে সেগা আজ্ঞা দুঃখর কথা তো সেই জিনিস মানে আমার শ্রোতা মানে বি সমস্ত সচেতন করমা যে আমি আমার ভিটা মাটিতে আজ্ঞা দুই পয়সা কমাইকি শান্তি রহমা আর মুঠে খাইকি বঞ্চমা কেনতা আর বাহারকে খটি যাইকি সেনু মেমরিয়া হইকি মুর্দার হইকি ফিরবারটা কেনতা
1: 12 ঘন্টা কাম কলে যাইকি ৪০০-৫০০
0: আজ্ঞা আর আমার ইনু তো আজ্ঞা মানে সকালে গলে মেলহুকা পলে আলে বলে ৪০০ টাকা ইনু কমালে আজ্ঞা হাই জিনিসটা তো সেই জিনিস সেমানে বি বুঝবার কথা তো যা বি হোক আজ্ঞা আজি আপনার সঙ্গে কথা লাগলে বড় বড়িয়া লাগলা ফার্স্ট টাইম আপনার সঙ্গে কথা লাগলো ফের গে আপনার স্বাগত করছে আর সুন্দর গীতটা বি বাছিছন সে গীতটা শুনমা আমাকে ফোন করতে বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা নমস্কার
1: ঠিক আছে আজ্ঞা রইলে আজ্ঞা নমস্কার
0: নমস্কার আজ্ঞা নমস্কার

শ্রোতা বন্ধু, 2026 আন্তর্জাতীয় আশা দিবসর বিষয়বস্তুটি হেউচি ইন্সপায়ার্ড হোপ বিল্ড এ বেটার টুমারো, হোপ এ লাইট ফর এভরি হার্ট, অর্থাৎ প্রেরণা আশা এক উন্নত আসন্তকালি নির্মাণ করে, আশা প্রত্যেক হৃদয় পাই এক আলোক। শ্রোতা বন্ধু, আশা অসহায়তার ভাবনা কু হ্রাস করে থাকে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে লোক ত্যাগ করা পরবর্তী সমাধান খোঁজবা প্রেরণা দিয়ে থাকে, মানসিক স্বাস্থ্যক মজবুত করে থাকে। মনোবিজ্ঞানী মানে ভাবপ্রবণ সুস্থতার আশাক এক গুরুত্বপূর্ণ কারক ভাবে স্বীকার করতে, কারণ আশাবাদী ব্যক্তি মানে সাধারণত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা, বিফলক পুনরুদ্ধ করা এবং সুস্থ সম্পর্ক বজায় রাখবেন অধিক সক্ষম হয়ে থাকে। শিক্ষা ক্ষেত্রে আশা ছাত্রছাত্রী মানুষ বিফলতা, পরীক্ষার চাপ কিংবা আর্থিক আহ্বান সত্ত্বে অধ্যয়ন জারি রাখবা প্রেরণা দিয়ে থাকে। কঠিন পরিস্থিতির প্রেম, ভাবপ্রবণ সমর্থন, প্রোৎসাহন এবং বুঝামণা প্রদান করে আশা পোষণ করিবারে পরিবার মধ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। শ্রোতা বন্ধু, তেবে আসন্তু শুনিবা আউ এক গীত, কথাচিত্ত অমৃত, গীত রচনা লক্ষ্মীকান্ত প্যারেলাল, সঙ্গীত আনন্দ বক্সি, কণ্ঠশিল্পী এম ডি অজিজ।

শ্রোতাবন্ধু, কুহাজাইছি সাইলেন্স ইজ পাওয়ার, ইট স্পিক্স লাউডার দেন 1000 এম্পটি ওয়ার্ডস। ইন সাইলেন্স স্ট্রেংথ গ্রোজ অ্যান্ড কনফিডেন্স সাইন। নট এভরি ব্যাটল নিড এ রিপ্লাই, সামটাইম সাইলেন্স ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্সার। অর্থাৎ নিরবতা হেউছি শক্তি, এহা হাজার খালি শব্দ অপেক্ষা অধিক জোরে কহিথায়। নিরবতারই শক্তি বৃদ্ধি পায়, জ্ঞান গভীর হুয়ে এবং আত্মবিশ্বাস উজ্জ্বল হুয়ে। প্রত্যেক যুদ্ধর উত্তরের আবশ্যকতা নাহি, বেলে বেলে নিরবতা হেউছি সবুঠারু শক্তিশালী উত্তর। শ্রোতাবন্ধু, এই নীতিবাণী সহিত আজির কার্যক্রমকু বিরাম দেউছি। আশা করুছি কার্যক্রমটি আপনমানকু ভাল লাগিথিব। উপস্থাপনারি মু আপনকার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

0: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଆଞ୍ଚଳିକ ଖବର ପଢୁଛନ୍ ତାପସ ରଞ୍ଜନ ସାହୁ। ଜୁହାର। ପହିଲା ମୁଖ୍ୟ ଖବର, ନିଶାମୁକ୍ତ ଓଡ଼ିଶା ଗଠନ ଲାଗି ଖାସ୍ ଯୋଜନା ତିଆରି କଲେ ସରକାର। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ତରଫୁ ଫେରଘାଏ ଧାରି ଜିଲ୍ଲା 36 ଉସୋର ଖୁଚୁରା ଦର। ଆଷାଢ଼ ମାସର ଅନ୍ଧାର ପୋଖର ଦ୍ୱାଦଶୀ ତିଥିରେ ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିର ଆୟୋଜ ହୋଇଛେ ମହାପୁରୁମାନଙ୍କର ରାଜପ୍ରସାଦ ବିଜେ ନୀତି। ଆଉ ରାଜ୍ୟ ସକ୍ରିୟ ରହିଛି ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ, ଆଇବା 7 ତକ ହୋଇପାରେ ବର୍ଷା। ନିଶାମୁକ୍ତ ଓଡ଼ିଶା ଗଠନ ଲାଗି ସରକାର ଖାସ୍ ଯୋଜନା ତିଆରି କରିଛନ୍। ଯୋଜନାର ଅନୁମୋଦନ ଲାଗି ସାମାଜିକ ସୁରକ୍ଷା ଆର୍ ଭିନ୍ନକ୍ଷମ ସଶକ୍ତିକରଣ ବିଭାଗ SSEPD ତରଫୁ ସରକାରଙ୍କ ନିକେ ଚିଠି ଲେଖାଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଲାଗି ମୋଟ 4,62,00,000 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରାଯିବା ବୋଲିକରି ସ୍ଥିର କରାଯାଇଛି। ଯୋଜନାଥି ବିଦ୍ୟାଳୟ ସ୍ତରୁ ମୂଲ କରିକରି ପଞ୍ଚାୟତ ତକ ସଚେତନତା ଅଭିଯାନ କରାଯିବା। ରାଜ୍ୟର 150 ବିଦ୍ୟାଳୟ ଆର୍ ମହାବିଦ୍ୟାଳୟନୁ ନିଶା ବିରୋଧୀ ସଚେତନତା ଗଣ ଦୌଡ଼, ପଦଯାତ୍ରା ଆର୍ ସାଇକେଲ ରେଲି କରାଯିବା। ଫି ବ୍ଲକ୍ନୁ ନିଶା ବିରୋଧୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆର୍ ନିଶା ଦରବ ନିରୋଧୀ କମିଟି ଗଢ଼ବାର୍କେ ସରକାର ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍। ଫି ଜିଲ୍ଲାନୁ 50 ନିଶା ମୁକ୍ତ ମିତ୍ରଙ୍କୁ ନେଇକରି ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯିବା ବୋଲିକରି ଜଣାପଡ଼ିଛି। କେନ୍ଦ୍ର ସରକାର 36 ଜରୁରୀ ଉସୋର ଖୁଚୁରା ଦରକେ ଫେରଘାଏ ଧାରିଜ କରିଛନ୍। କେନ୍ଦ୍ର ରସାୟନ ଆର୍ ସାର ମନ୍ତ୍ରଣାଳୟ ଅଧୀନତି ଥିବାର ଜାତୀୟ ଔଷଧ ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ ପ୍ରାଧିକରଣ NPPA ତରଫୁ ଏ ବାବଦେ ବିଜ୍ଞପ୍ତି ଜାରି କରାଯାଇଛି। ଏହି ତାଲିକାଥି ଖାସ୍ କରି ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ, ମଧୁମେହ, ହୃଦରୋଗ, କର୍କଟ ସଂକ୍ରମଣ, ଶ୍ୱାସରୋଗ, ଆଖିରୋଗର ଚିକିତ୍ସା ଲାଗି ବ୍ୟବହାର ହେଉଥିବାର ଉସୋର ଦାମ୍କେ ସ୍ଥିର ରଖାଯାଇଛି। ଉସ ବନାଉଥିବା କମ୍ପାନୀମାନଙ୍କୁ ବିଜ୍ଞପିତ 36 ଉସୋର ଧାରିଜ ଦାମ୍ ତୁର୍ତ୍ତି ଲାଗୁ କରବାର ଲାଗି କେନ୍ଦ୍ର ସରକାର ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍। ଲୋକମାନଙ୍କୁ କମ୍ ଦାମ୍ ଥି ଜରୁରୀ ଉସ ଯୋଗାଇ ଦେବାର ଲକ୍ଷ୍ୟଟି କେନ୍ଦ୍ର ସରକାର ଏହି ପଦକ୍ଷେପ ନେଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି। ରାଜ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆର୍ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ନିଷ୍ପଭିକେ ସ୍ୱାଗତ କରବାର ସହିତ ରୋଗୀମାନେ କମ୍ ଦାମ୍ ଥି ଉସ ପାଇପାରିବେ ବୋଲିକରି କହିଛନ୍। ପିଆଜ ଯୋଗାଣ ଆଂଶିକ ଭାବେ ବାଧାପ୍ରାପ୍ତ ହୋଇଥିବାରୁ ଦାମ୍ ବଢ଼ିଛେ ବୋଲିକରି ଯୋଗାଣ ମନ୍ତ୍ରୀ କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ପାତ୍ର କହିଛନ୍। ଗଲା 15 ଭିତରେ ପିଆଜର ଖୁଚୁରା ଦାମ୍ ପାଖାପାଖି 20 ବଢ଼ିଥିବାର ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପାତ୍ର କହିଛନ୍। ଖାସ୍କରି ରାଜ୍ୟ ମହାରାଷ୍ଟ୍ରନୁ ପିଆଜ ଆମଦାନୀ କରାଯାଉଥିବାର ବେଳେ ସେଠାରେ ଜବର ବର୍ଷା ଲାଗି ପିଆଜ ଉତ୍ପାଦନ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଛି, ଯେଉଁଥିଲାଗି ଦରକାର ହିସାବେ ପିଆଜ ଆମଦାନୀ ନାହିଁ ହୋଇପାରବାର। ସିଆଡ଼େ ରାଜ୍ୟ ମହଜୁଦ ଥିବାର ପିଆଜର ପରିମାଣ କମୁଥିବାରୁ ଦାମ୍ ବଢ଼ିଛି। ଆଲୁ ସହିତ ଅଲଗା ଦରବମାନଙ୍କର ଦାମ୍ ନାହିଁ ବଢ଼ି, ପିଆଜ କଳାବଜାରୀ ରୋକବାର ଲାଗି ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି ବୋଲିକରି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପାତ୍ର କହିଛନ୍।
1: ବର୍ଷା ପ୍ରବଳ ହେବା କାରଣରୁ ମହାରାଷ୍ଟ୍ରରେ ପିଆଜ ଅକ୍ସା ନେଇଛି, ସେଇ କାରଣରୁ ପ୍ରଡକ୍ସନକୁ ନେଇକି ଡିମାଣ୍ଡକୁ ନେଇକି ବେଳେବେଳେ ସେମିତି ହୁଏ ପନିପରିବାରେ, କିନ୍ତୁ ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷ ଗୁଡାକ ଠିକ ଅଛି। ବିଶେଷ କରି ଆଳୁ ଜିନିଷ ମଝିରେ ମଝିରେ ଏମିତି ଟିକେ ହୁଏ, ଆମର ଟିମ୍କୁ କହିଦେଇ ଦିଆହେଇଛି ଯିଏ ବି କଳାବଜାରୀ କରିବ ତାଙ୍କୁ ଆମେ ତୁରନ୍ତ ଆକ୍ସନ।
0: ବିଦ୍ୟୁତ୍ ବିତରକ କମ୍ପାନୀ TPWODL ତରଫୁ ବରଗଡ଼ ପଞ୍ଚାୟତ କଲେଜ ପାଖେ ତିଆରି ହୋଇଥିବା ନୂଆ 33-11 KV ପାୱାର ସବ୍ଷ୍ଟେସନକେ ଆଜି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନକ ବର୍ଦ୍ଧନ ସିଂହଦେ ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍। 6,59,00,000 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚାତି ତିଆରି ସବ୍ଷ୍ଟେସନ ଜରିଏ ବରଗଡ଼ ସହର ପଞ୍ଚାୟତ କଲେଜ ଇଲାକା, ଦୀପାଳୀ ଟକିଜ ଇଲାକା, କାଳୀମନ୍ଦିର ଆର୍ ତାର ଆଖପାଖର ଇଲାକାନୁ ପାଖାପାଖି 4,000 ଘରୋଇ ଆର୍ ବ୍ୟବସାୟୀ ଗ୍ରାହକ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବେ ଲାଭ ପାଇବେ। ବଢ଼ୁଥିବାର ବିଦ୍ୟୁତ୍ ଚାହିଦାକେ ପୂରା କରବାର ସହିତ ଭୋଲ୍ଟେଜ ଗୁଣବତ୍ତାଥି ସୁଧାର, ଲୋଡ଼କେ କମ୍ କରବାର ଆର୍ ନିରବଚ୍ଛିନ୍ନ ବିଦ୍ୟୁତ୍ ସେବା ଯୋଗାଇ ଦେବାର ଲକ୍ଷ୍ୟଥି ଏଟା ସ୍ଥାପନା କରାଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ବରଗଡ଼ ସାଂସଦ ପ୍ରଦୀପ ପୁରୋହିତ, ଜିଲ୍ଲାପାଳ ଆର୍ କମ୍ପାନୀର ଅଧିକାରୀମାନେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଓଡ଼ିଶା ପାଠାଗାର ଆନ୍ଦୋଳନର ପ୍ରବାଦ ପୁରୁଷ ଆର୍ ସଂଗ୍ରାହକ ଦାଶରଥି ପଟ୍ଟନାୟକଙ୍କର ଆଜି 119 ଜୟନ୍ତୀ ପାଳନ କରାଯାଉଛି। ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ନୁ ଦାସିଆ ଅଜାନାଥି ପରିଚିତ ଦାଶରଥି ପଟ୍ଟନାୟକଙ୍କର ଜନ୍ମ ଜୟନ୍ତୀ ମିଳିତ ଭାବେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଆର୍ ଦାସିଆ ଅଜା ସ୍ମୃତି ସମିତି ତରଫୁ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଦାସିଆ ଅଜାଙ୍କର ଜୟନ୍ତୀ ଅବସରରେ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜଣାଇଛନ୍। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ଜରିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ପ୍ରଖ୍ୟାତ ସଂଗ୍ରାହକ ଆର୍ ଓଡ଼ିଆ ପାଠାଗାର ଆନ୍ଦୋଳନର ପୁରୋଧା ଭାବେ ପରିଚିତ ଦାଶରଥି ପଟ୍ଟନାୟକ ଓଡ଼ିଆ ଭାଷା, ସାହିତ୍ୟ ଆର୍ ସାଂସ୍କୃତିକ ଐତିହ୍ୟର ସଂରକ୍ଷଣ ଆର୍ ପାଠାଗାର ଆନ୍ଦୋଳନକେ ବରକସ କରବାର୍ତି ତାଙ୍କର ଅବଦାନ ସବୁବେଳେ ସୋର ରହେବା। ଆପଣମାନେ ଖବର ଶୁଣୁଛନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। আষাঢ় মাসর অন্ধার পখর দ্বাদশী তিথি নু অণসর ঘরে আজ মহাপ্রভু মানকর দ্বাদশী নীতি পালন করা যাউছি। পরম্পরা অনুসারে শ্রীমন্দির সকাল ধূপ নীতি শেষ হবার উত্তর মহাপ্রভু মানকর রাজপ্রাসাদ বিজে নীতি করা যাইছে। গুপ্ত সেবা সময়াতি মহাপ্রভু মানকর শ্রীঅঙ্গ নু বাহার করা যাইথিবার চন্দন করাল আর পাট ডোরিকে রূপা থাড়িয়াতি পটুয়ার সাঙ্গে দৈতাপতি সেবক মানে শ্রীনরকে নেইছন। শ্রীনর নু পৌঁছিবার উত্তর সেঠানে গজপতি মহারাজাঙ্কর ছুঁয়া শাড়িকে দৈতাপতি পতিম মহাপাত্র তড়াউ দেউলকরণ তলিছ মহাপাত্রঙ্কু দেইথিলে। সেঠানে মহাপ্রভু মানকর সুস্থতা বাবদে গজপতি মহারাজঙ্কু জনাবার সহেতে আবার রথযাত্রা বাবদে দৈতাপতি মানে আলোচনা করিছন। শ্রীক্ষেত্রন আবার মঙ্গলবার দিন চতুর্ধা মূর্তিঙ্কর নবযৌবন দর্শন হেবা। মহাপ্রভু মানকর রথর দল মুখ্য নির্ধারণ করা যাইছে বলি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী কহিছন।
2: প্রত্যেক রথ পাই আমি এক দল মুখ্য নির্ধারণ করা যাইছে। বড় ঠাকুর রথ পাই নির্দেশক দলর দল মুখ্য রহবে আরক্ষী অধ্যক্ষক, দেবদলন রথর নির্দেশক দলর দল মুখ্য রহবে অতিরিক্ত জেলাপাল এডিএম জেনারেল পুরী, মহাপ্রভুঙ্ক নন্দীঘোষ রথর নির্দেশক দলর দল মুখ্য রহবে জেলাপাল পুরী। তেমন 14 তারিখ অপরাহ্নে হুয়েত কিছু ঘণ্টা পাই দর্শন করবে এবং সিংহদ্বারে মধ্যে আমি ডাকবাজি যন্ত্রে সমস্ত সূচনা আগতরা দেবু, যে হুয়েত ধাড়ি বাঁধিকি থিবে সেমানক দর্শন হব।
0: সেয়াড়ে মহাপ্রভুমানকর দর্শন খুব কম সময় লাগি রহবা। শ্রীমন্দির প্রশাসন তরফ হইতবার জরুরি বৈঠক উত্তর ডক্টর পাঢ়ী কহিছন দুইপহর 2 বজে নু সাহাণ মেলা দর্শন মূল হেবা। 15 তারিখ দিন ওয়াঁশ আউ রথযাত্রা লাগি খাস নীতিকান্তি থিবানু নবযৌবন দর্শনকে কম সময় লাগি রখবারকে নিষ্পত্তি নিয়া যাইছে। এবছর রথমানকে অতকা গুটে লেখা রথ দৌড়ি রহবা। তিনি রথ উপরে কেনসি প্রকারর অনধিকৃত সেবায়তমানকর চড়বার আর মোবাইল ফোন ব্যবহার উপরে কটকণা জারি করা যাইছে। রাইজে সফেই মিত্র মানকর অবদানকে সম্মান জনাবার লাগি আর সুরক্ষিত আর যান্ত্রিক স্বচ্ছতা ব্যবস্থাকে তহকাবার লাগি এবার 14 তারিখটি রাইজর সবু সহরাঞ্চল স্থানীয় সংস্থানু নমস্তে দিবস পালন করা যিবা। ইবাবদে গৃহ আর নগর উন্নয়ন বিভাগ তরফু সবু মহানগর নিগম পৌরপালিকা আর বিজ্ঞপিত অঞ্চল পরিষদকে নির্দেশ জারি করা যাইছে। কেন্দ্র সরকারকর সামাজিক ন্যায় আর সশক্তিকরণ মন্ত্রণালয় আর গৃহ আর সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফু এই দিবস পালন করা যিবা। নুয়াপড়া জেলা স্বাস্থ্য আর পরিবার কল্যাণ ক্ষেত্রটি সারা রাজ্যে পহলা ঠানে অছে। গলকাল বিশ্ব জনসংখ্যা দিবস অবসরে ভুবনেশ্বর কৃষি ভবন হইতবা রাজ্যস্তরীয় কার্যক্রমটি নুয়াপড়া জেলাকে সম্মানিত করা যাইছে। 2025-26 বছর লাগি পরিবার নিয়োজন কার্যক্রমটি সামগ্রিক প্রদর্শন লাগি সম্মান দিয়া যাইছে। এতার ছড়া ছুয়া জনম উত্তরু জন্ম নিয়ন্ত্রণ উপকরণ ব্যবহারটি নুয়াপড়া 3 নম্বর ঠানে রয়েছে। সমারোহটি জেলার অতিরিক্ত জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার জে এস মহান্তি পুরস্কার গ্রহণ করিছন। নুয়াপড়া জেলা খড়িয়াল দরবার হল ঠানে কেন্দ্র সরকারক 12 বছর পূর্তি অবসরে গোটে বুদ্ধিজীবী আর অবসরপ্রাপ্ত কর্মচারী মানকর সম্মিলনী হয়েছে। সাংসদ মালবিকা দেবী সম্মিলনীতে যোগ দিয়েকি কেন্দ্র সরকারক ভিন ভিন উপলব্ধি ঐতিহাসিক নিষ্পত্তি আর যুগান্তকারী পদক্ষেপ বাবদে আলোচনা করে বিকশিত ভারত পরিকল্পনা 2047কে সাকার করবার লাগি দেশের সবু নাগরিকঙ্কর ভূমিকা আর সহযোগ।

0: ই মায়ের মাকে ছাড়ি যাবারকে কাহাকে ভল লাগসি রে ভাই। হলে বাট কানা অছে, ঘরে দুই দুইটা ছুয়া, মা বুড়ি, সেমানকর মুহে থির টিকে তো ফের দেমি।
1: গুটে বাট আছে
0: কানা,

0: বাপ রে বাপ রে বাপ রে, একই গুহের কথাই ভিতরে হচ্ছে। ই কথা তো মতে কিহে নাই কহি, তো মুই কাজে ইটা গড়ি বিদেশ কে জিমি সে হো। মোর জমিন জেনটিকে অছে, তাহাকে ই প্রণালী থি চাষ কলে তো কেড়ে সুখে রহমি। মঙ্গলু সৎ কথাটে কহিতিলা গা, মোর লেখেন বেড়া ই সংসারে আর কিহে নাই থিবে। যাইসি টিকটটা ফিরেই নেমি আর ছিনছান ঘরকে পলামি।
1: মুই ফিরি আইছিল এ লাবানো, জলদি কবাট খুল।
2: ইমা, এটা তো তাকর টোন লেখে শুধুছি, সে সথে আলি কিমি স্বপ্ন দেখুছে।
1: কাহে যে উছুর করুছিল, মুই সথে ফিরি আইছে। লাবানো, জলদি কবাট খুল।
2: ইমা, তুমি সথে ফিরি আইছ গো, মোর তো পড়তে নাই হবার।
0: মুই যেনটা খুঁজি নুরি যাইতিলি সেটা তো পাই গলি, আর বিদেশ জিমি কাই জি।
2: মুই তো তোমকো বেলসু জিবাকে মনা করুথিলি গো, যাহো ফিরি আইল ভল কল।
0: লাবানো, এ লাবানো, হে বেল কে দেখুছু, হে বেল, হে বেল আর ঘরে কে ডঙ্গর পছে লুকি যিবা, হেলে কালকে ফের নয়া সকালটে নেকরি আইবা, আর সে সকালে আমি বি আমার নয়া জীবন শুরু করমা, কাম বলুছু।